পায়। বৃক্ষাহ সৎপুরুষাহ হইব। সূর্যঙ্ক রৌদ্রতাপকু বৃক্ষ নিজে সহ্য করে, কিন্তু অন্যমানকু ছায়া প্রদান করে। বৃক্ষর ফল মধ্যে অন্য পাই, ঠিক সেইভাবে সৎপুরুষ বা ভালো লোক মানে অন্যর হিত পাই, অন্যর মঙ্গল পাই নানা কষ্ট স্বীকার করন্তি। পর পাই যেতে কষ্ট স্বীকার করিবাকু পড়িলে মধ্যে সেমানে কেবে বি পছঘুঞ্চা দিয়ন্তি নাহি। স্বভাবম ন যাহাত্যেব সাধুরা পদতো অপিশন কর্পূরহ পাপকট সৃষ্টম সৌরভম লভতে তরাম। যেতে কষ্ট হলে মধ্যে, যেতে প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি হলে মধ্যে, সাধু বা ভালো লোক মানে নিজের ভালো স্বভাবকে পরিত্যাগ করতে না। কর্পূর সুবাসযুক্ত দেখিবে সে কথা আপন বি কর্পূরের শেষে অগ্নি সংযোগ করা যায়, তথাপি বি সেই সময় সে কোন সুগন্ধ বিতরণ করে না, বরং কর্পূর অগ্নির সংস্পর্শে আসি যেতবে জলিবা আরম্ভ করে, সেতবে গোটিয়ে নির্দিষ্ট অঞ্চলক জলি জলি সুবাসিত করে দিয়ে, মহকাই দিয়ে। ভালো লোক যে সদা এ সংসার তার শত্রু, ভালো রাস্তা যে ধরিলা তাপাই অনেক সমস্যা, তাপাই অনেক প্রতিবন্ধক, অনেক সমালোচনা। কারণ ভালো রাস্তায় চালুথিবা লোক খারাপ যাহা সেসবুর বিরুদ্ধরে যিব এবং সেসবুকু বন্ধ করিবার চেষ্টা করিব। পাঁচ জনক হরে হ ভরিব নাহি, নিজস্ব এক স্পষ্ট নিরপেক্ষ মন্তব্য সবুঠি সে থইব। আউ সত্য যদি প্রকাশ করিবে আপন, তেবে আপনকু কেহি বি কোঠি বি গ্রহণ করিবে নাহি, আপনকু কেহি বি ভালো পাইবে নাহি। সত্যটা বড় কটু বড় কড়া, ঠিক নিম্ব কি কলরা পত্র বাটি পিলা পরে সত্যকু ঢুকিবা বড় কষ্ট। অতএব যে সৎপুরুষ যে মিথ্যায় বঞ্চনা, সে তো সত্য প্রকাশ করিব হি করিব, ফলরে সে অনেকঙ্কর শত্রু সাজিব হি সাজিব। সেথিপাই লোকে তাকু সমূলে নিপাত করিবার চেষ্টা করিবে হি করিবে। তথাপি কাহাকু সন্তুষ্ট করিবাকু যাই তার প্রশংসারে কেবে বি ভালো লোকটিয়ে কিছু কহিব কি? আর যদি ন কহিব তেবে অসুবিধার পড়িবা নিশ্চিত। হলে অসুবিধার পড়িব বলে সে কোন নিজের প্রকৃতি ছাড়ি দেব কি? গছর থরে আমি ফল তুলি নেলে সে কোন আউ ফল ফলায় না? গাইর পহ্নারু থরে আমি ক্ষীর ধুই নেলে সে কোন তারপরে তার পহ্নাকু শূন্য করে দিয়ে? গছর ডাল খণ্ডে আমি কাটি নেলা পরে গছ কোন আউ থরে নূয়া ডালটিয়ে কঁড়েই দিয়ে না? থরে বর্ষিগলা পরে কোন মেঘরু আউ পানি ঝরে না? নূয়া মেঘ সৃষ্টি হুয়ে না? সূর্য থরে উদয় হয়ে অস্ত যাই পুঁ থরে কোন উদয় হুয়ে না? বারম্বার এসব হেউথায়। বাস ঠিক সেইভাবে সৎপুরুষ যেতে ধোকা খাইলে বি, যেতে লাঞ্ছিত হলে বি, যেতে প্রতিবাদ প্রতিরোধর শিকার হলে বি, সে সৎপথরে হি চালি থাকে। কৌশি নিন্দা অপমান প্রশংসার অর্থ তাপাই কিছু না। পৃথিবী প্রলয় হলে বি সে সত্য ন্যায় ধর্ম পথরে চালি থাকে। এ পৃথিবীতে অনেক মানুষ হঠাৎ হঠাৎ পরিস্থিতি পরিবেশকে নিয়ে রঙ বদলান্তি। এবে যে কথা কহুথান্তি টিকিয়ে পরে তার ঠিক উল্টা কথাটি কহন্তে। নদী তার গতিপথ বারম্বার বদলাইলা পরে নিজের আচরণ সেমানে বদলাও থান্তি, নিজের কথা সেমানে বদলাও থান্তি। সেভাবে লোকে কেবে বি কাহারি বিশ্বাস ভাজন হেই পারন্তি নাহি। তেণু যদি আপন সমস্তঙ্কর বিশ্বাস ভাজন হেবাকু চাহান্তি, তেবে তো আপন কেতুটি কথারে নিজকু সংযত রাখিবাকু পড়িব হি পড়িব, এবং সৎপন্থা সৎপথকু আদরি নেবাকু পড়িব আপনকু। এ সংসার কেবে বি সৎপুরুষ মানকু ভালো লোক মানকু সেমানে বঞ্চিথিবা অবস্থায় গ্রহণ করি নাহি, বরং সেমানকু মৃত্যু পরে তাঙ্ক কথা সবকু বঞ্চি রাখিছি এই ধরাবক্ষরে। অনুকূল পরিস্থিতিরে মনিষর প্রকৃতি যাহা রহে, প্রতিকূল পরিস্থিতিরে মধ্যে সেই প্রকৃতি হি প্রত্যেক মনিষর রহিবা উচিত। সিংহ কোন শিকার ন মিলিলে কেবে ঘাস খায়? না না, সিংহ অপেক্ষা করে শিকার পুনি থরে মিলিবা যায়। অনেক কাউঙ্ক মেলরে একা কোইলি কোন কা শব্দ সৃষ্টি করে? না না, কোইলি সবু পরিস্থিতিরে সেই কুহু শব্দ সৃষ্টি করে। অভাবরে পড়িলে সাধু কোন চুরি করে? দারিদ্র্যর শিকার ভালো লোক কোন কেবে ভিক্ষা করে? লোকে বাড়াইবাকু আসিলে কোন সাধু মিছ কহি কথা বদলাই প্রাণ বঞ্চায়? নিজকু বড় প্রমাণিত করিবা পাই সাধু কোন কেবে মিছরে নিজকু প্রশংসা করে নানা কাল্পনিক কথা কহে? হে বন্ধু, যদি আপন সৎপথরে চালিছন্তি তেবে আউ ভয় কাহাকু?

0: ପ୍ରଥମେ ଗଦବା ଭାଇଭଉଣୀମାନଙ୍କର ଧାନ ବିଲରୁ ଘାସ ବାଛିବା ସମୟରେ ଗୀତ ଆସନ୍ତା ଶୁଣିବା। ପରିବେଷଣ କରୁଛନ୍ତି କୋରାପୁଟ ଜିଲ୍ଲା ଅନ୍ତର୍ଗତ ଲମତାପୁଟ ବ୍ଲକର କାଙ୍ଗ୍ରାପଡ଼ା ଗ୍ରାମର ବଡ଼ବିର୍ସା ସେସା ଏବଂ ସାଥେ।
1: লিয়ং টিকি টনেনবে আলে রে তনানেন লিয়ং টিকি টনেনবে
2: লিয়ং টিকি ডিয়েনা উজিনে রে বাই লিয়ং টিকি ডিয়েনা দেবুনে রে দনি
1: বেলা বেলি পাইটি সারা নার দেলং বেলা বেলি খাবার সারা নার দেলং
2: ডেঙ্গুবে ডেঙ্গুবে ইডা মা দিয়ে না ডেঙ্গুবে ডেঙ্গুবে লাই মা দিয়ে না
1: দেবেরিনু কুরুবা সিরা মাই গারাসু ডেম নাইবে আলে রে বনিনেন চারা মালি গারাসু ডেম নাইবে
2: উন্ডনেন বে উন্ডনেন বে সামেলি দা উন্ডনেন বে উন্ডনেন বে বনস মা
1: সিরা মালি গারাসু সমসু ইয়া নাইবে সারা মালি গারাসু সমসু দনেনবে
2: উজি নাইনি উজি নাইনি সাবু মারলা রড়ু বাটু ডেলগু নাইনি সিপাই মারলা।

0: ঋতু নবে কেড়ে গড়ি ফুলানিয় গড়ির ঋতু নবে
1: ভাইটি সিগুনার বেলা গড়ি রেমদে দুঃখী কাবার সিগুনার গড়ি বেলা রেমদে দুঃখী
0: কেতে বেলু ফুলাইমিও বেলার দিয়ে নাম কেড়ে গড়ি ফুলাইল গড়িতা দিয়ে
1: নামগুনার উষা শুনাই দেল খাবার শ্রীগুনার ফাইটি নাই গুঁড়েল
0: গড়ি বেল গড়ি বেল লিয়ং বনাইয়া দেলি গড়ি বেল গড়ি।

0: দরিনেন পুতার নাই তরবে এরিনি বালানেন
1: ওকে সাতরি দুতুরে নিলে বইনি মিটিকে তারুলা
0: বেলার ডেঙ্গুবে তেবেরিনু কুরু।

ব্যক্তিগত লক্ষ্য জাতীয় লক্ষ্য অঙ্গাঙ্গী ভাবে জড়িত উভয় পরিপূরক দুই দুইটি পরমাণু বোমার বিভীষিকারে উঠি জাপান দেশ আজি বিশ্বরে শ্রেষ্ঠত্ব লাভ করে পারিছে তার মূল কারণ হচ্ছে জাপানের ব্যক্তিগত লক্ষ্য জাতীয় লক্ষ্য সমভাবাপন্ন মোর ব্যক্তিগত লক্ষ্য এপরি হওয়া দরকার যে সে মোর লক্ষ্য পূরণ করা সহ মো দেশ জাতির লক্ষ্য আদর্শ কিছু পরিমাণে পূর্ণ করে পুব কৃষকর লক্ষ্য তা ক্ষেত্রে প্রচুর শস্য উৎপাদন করা তার পরিবৃত্তি সহ দেশের খাদ্য সমস্যাকে দূরীভূত করিবারে মধ্যে সাহায্য করে ইঞ্জিনিয়র হুম ডাক্তার হুম শিক্ষক হুম সমাজসেবী হুম সমাজের সবু বর্গর লোক মানে কৌলিক বৃত্তিধারী লোক মানে মধ্যে নিজের লক্ষ্য সাধন সহ জাতীয় লক্ষ্য প্রতি ধ্যান দেওয়া উচিত যা ফলে ব্যক্তির লক্ষ্য জাতীয় লক্ষ্য সমভাবাপন্ন হয়েপার লক্ষ্য প্রতি নিষ্ঠা অধ্যবসায় সফলতা আনবার বহুত সাহায্য করে লক্ষ্য প্রতি যদি নিষ্ঠা রহব অধ্যবসায়ের সফলতা আনবার যথেষ্ট সহায়ক হয়ে লক্ষ্য প্রতি নিষ্ঠা অধ্যবসায় নথিলে জীবনের ধোকা খাইবার বহুত সম্ভাবনা থাকে তুষা তুরা রোগী গৃহে যথা বসি স্মরে কমলিনী হজিত সরসি ভাই খালি ঘরে বসি শুইকি চিন্তা কলে পানি শুষি পাখক আসব না নিজের চেষ্টা প্রয়াস রহবা দরকার থরকু থর পড়ি তলে চাল এই অভ্যাসর বলে ফেলিওর ইজ দ পিলার অফ সকসেস অসফলতার ভাঙ্গি না পড়ি আমার নিষ্ঠা অধ্যবসায় জারি রাখা উচিত কারণ রুম ইজ নট বিল্ট ইন এ ডে সময় লাগিব কিন্তু আমার চেষ্টা প্রয়াস জারি রাখা দরকার উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধ।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিদিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: পরবর্তী শিল্পী প্রজ্ঞা প্রিয়দর্শনী পণ্ডা, গীত রচনা কিশোর মহান্তি, সঙ্গীত নির্দেশনা সুকুমার সোনা।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1917 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমন আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাট সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পেহি পাই রহি থাকে। চেটিনাট সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দোয়া। চেটিনাট সিমেন্ট।

সরমন কুলামজি নাম তো জুন তাইল তাদিনা লিং কাল জুন অঠারো তারিখ নামা আডিনা তগলা অন্টি কন্ঠ লিঙ্গান সরা সম্পেং জার্মেডাইতে কানি বালু সম্পেং আজর্মে সেলে মালকানপুরা গরিবর লিঙ্গান তেতে জার্মে আডেতা সেলে কুডাব গোরজাং আমনরাজি পোড়ামরজি গালামরজি মালকানপুরা গোরজাং লাইন আডিনা তেতে আড়ানা উড়লে ইয়াহিনলে বালু সম্পেং আজর্মে ডিনা লগে তেতে অরলে ডেডেলে সংকীর্তন আমি আমেলে জ্রিং আমি আমেলে তেতে মালেন

আরুয়াইবা আইবা তেতে বালু সম্পেংলেন আজারবেদিনা সেলমালা বই নমাদিনা পবিত্র আদিন লগমালে অগান দেতেবে গাঙ্গাল আরুয়াইবা এনেলে মালে দিলপালিন বুধবারান গুরুবারান তাম্বান বাট দেলেঙ্গান সরানা প্রোগ্রাম আকাশবাণী জয়পুর সুলং আবন্নাং হতুবে মা আলনমা বনবে রেংতনাই লিমতেবে

0: Άιλι σκηνάρια βάντζι.
1: Άιλι καί μαμάρι.
0: Τώρα σαν απορ δάντα μάρα.
1: Μω σαν καί έλα ζει δάντα μπολ.
0: Δάντα μπολ. Τζου μπολ τερλε. Του είναι εκεί σε χάι με σε χάι και γκρτζόβορ μότι έλα. Του μοκατσίνα φορέ.
1: Χάι μότι μαμά μου το καί τα μπολε.
0: Μην ήτα γανά φάρλο.
1: Κέρα ναι. Καί ναι πιέ ναι σε κατά ναι. Δάκτο λεγάλ είναι εκεί. Ye mo khoila ki doctor babu ita khai kori tui inti moti no elusni toke gut rog ela seta gine inti elusni bola
0: taru kala kha
1: oi
0: pani no kai subul kori si se seta paya sen
1: tui nai thyroid puni khai ta ela bil koila
0: ke saru kala khai ta nai tui khai bus kosto porbus pani dul para khai bus mandia pej khai bus torani pani khai bus doi khai bus jai kori ari kosto porbus tor gagor kele moro bagadir ar mes ke khape kurai desa
1: nai na sen
0: juar kor desta
1: ale juar lago bai boi ni mon
0: ale juar kor leni mui ni sa
1: e bagadir mama sangare boito lago bosle intia golai si mo ke
0: golai ba khata nai dek tu mor khata khone babi dek sotki mich tar poche mo ke ebe lag lag si na মাতর ঘরে যাই করে তাই বুঝ মোকে ইলে মাতর গোটে আমার গাগড়র চিন্তা আমি পূর্তির চিন্তা বিষয় করবার আছে সব লোকের চিন্তা বিষয় করবার আছে এবার দেখ পানি পানি গোটা আমার গোটে জীবন কি নাই পবন গোটে জীবন কি নাই হ্যাঁ মাটি গোটে জীবন কি নাই এটাকে আমি রক্ষা করবার আছে পানি খাতা খাই রক্ষা করবি পানি কে রক্ষা করবাটা বললি দেখ এবে পানি মার্সিয়াতে বসা মাসে বলি গালানি এবার সে গাঁ ডাণ্ড মনে কে খাইটা আনলানি কি সে সিমেন্ট রট মন করে দেলাইনি সেটা খাইটা আগত পানি মারতারলে গাঁ ডাণ্ড মন কে সব পানি জমি করে এটা মাটি ভিতরে যাইতারলা আর আমি যখন কুইশাল করতারলাম সে কুইশাল মনকে বোরিং মনকে পানি ইতারলা এবার তুই দেখ জন গাঁও গালে কুইশাল আঁটি জারিছি সে বোরিং মিশে আঁটি
1: জারিছি
0: এবার কেন দালানি সব পানি নাই কি সে রট উপরে আইসি সে নাল নাল উড়ি যাইছি কোনটি গাড়ি চর দিলনি আরি গড় কথা পানি পাঙ্গুয়া পাঙ্গা মিশে আমি খরচ খোলুনি আঁকা এবার দেখ তো গাদে গোট বাল্টি পানি লোড়া মাত্র নাকি তুই পাঁচ বাল্টি পার পানি গাদাই বুঝ তুই সেটা নষ্ট হয়ে গেল কি নাই নালে উঠি গেল কি নাই নালে উঠি গেল কি নাই গালা ইবি ইবি আমার তাস বাস করবাটা মিশে কইলি মুই তাস বাস করবাটা এবার দেখ জন্তি দান তাস মিশা করলুনি এলে সিটি যেতকি পানি লোড়া সেতকি আমি নদারাও আমার সমান মুন্ডা মান ফুল ফুল ভর্তি ভর্তি রে বার আছে ভর্তি করে

0: তুলি করে জীবার আছে
1: ওই ওই সেটি তো
0: সেন্তির এলাকা আমাকে ডর লাগছে এলে সে পানি কোনটি গালানি সেটা মিশা উঠি গালানি এলে ধীরে ধীরে কোনটির পানি সারলানি আমার পূর্তি ভিতর মাটি ভিতর পানি সারি গালানি কাই পাই জন্তু সিটি আম বোরিং করলু তলর পানি নিয়ে করে তাস করলু তলর পানি নিয়ে করে খাইলু তলর পানি নিয়ে করে সব দান তো তলর টাকা করলু আর ইন্তিরে আমার পানি সারি গালানি
1: পানিকে কিন্তু রক্ষা করু
0: রক্ষা করবাটা বলে আমি জন পানিকে নষ্ট করলুনি সেটা নষ্ট করবাকে নয় ব্যবহার করবার আছে আর গোটে কথা সেটাকে সংরক্ষণ মিশা করবার আছে কেমতি সংরক্ষণ এবে আমার জন খাইছে আছে আমার ঘর রাখা আছে বলবে ছাউনি আছে পানি অদরলা সে পানি কাইটা করুস গোট কুন্ড গোট করে দিয়ে করি তো তোর বাউন্ডারি ভিতরে আহা বলবে সে কুন্ড গোট করে দিয়ে ছাড় দিয়ে সে পানি সিতি বর্তিছি সেটা মাটি ভিতরে যাইছি আর সেটা মাটি ভিতরে রেজ যাইছি এমতি সব কাম মন করলে এবার ডঙ্গর মনকে পানি উতরি করে উঠে গেলানি খাল মন মার দিয়ে বুস দাড়ি দাড়ি করে খাল মন মার দিয়ে বুস বল সে পানি সিতি চিউলছে কি নাই চিউলি করে সেটা মাটি ভিতরে যাই করে রেখেছি সে পর্বত ভিতরে মিশা সেমতি যদি আমি ব্যবস্থা করবো গছকুট জিয়াইবু বল সে গছকুট কাটা পানিকে দাড়ি করে সঙ্গাইবে সে ব্যবস্থা মানে করলে আমার পানিকে বঞ্চাই পারু নাই বলে কেদিন গালা পচে নাই কি পানি পানি বলে মরতে পারিছি হালে জবর কথাবার্তা নৌনি এতে গীত করতক শুনে দেবি
1: শুনে দেখায়।

0: ଆଜ୍ଞା ହଁ, ଆକାଶବାଣୀ ଜୟପୁର କେନ୍ଦ୍ରରେ ବିଜ୍ଞାପନ ପାଇଁ ଯୋଗାଯୋଗ କରନ୍ତୁ
1: 8280306927 ଏବଂ 9449408097।
0: ସହଜ ଏବଂ ସରଳ ଉପାୟରେ ଅଳ୍ପ ଟଙ୍କାରେ ଆପଣ ଆକାଶବାଣୀ ଜୟପୁର କେନ୍ଦ୍ରରେ ବିଜ୍ଞାପନ ଦିଅନ୍ତୁ।
2: শ্রোতা বন্ধু, বর্তমানে আসন্তু শুনিবা আমার সান্ধ্য অধিবেশনর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে। হিন্দি চলচ্চিত্রর গীত প্রচার করিবু সন্ধ্যা 6:10। সন্ধ্যা 6:20 শুনিবে অতিবড়ি জগন্নাথ দাস বিরচিত ধারাবাহিক শ্রীমদ ভাগবত। সন্ধ্যা 6:30 বিকাশ মন্ত্র। সন্ধ্যা 6:55 আজির প্রসঙ্গ এবং রাতে 7:25 শুণবে জিলা হালচাল। রিলে করে প্রচার করবু আকাশবাণী কটক কেন্দ্র। রাতে 7:30 শুণবে চাষী ভাই আপনার কার্যক্রম কিষান বাণী। এথে শুণবে আলোচনা ধান কাটিবা পরে যত্ন। ওড়িয়া চলচ্চিত্র গীত প্রচার করবু রাতে 7:00। পুণি থরে

প্রস্তাবিত ভারতীয় সমবায় ব্যাংক এবং ভবিষ্যতের সমবায় ব্যাংকিং ক্ষেত্রক সহযোগ প্রদান করা লক্ষ্য নিয়ে এর ভূমিকা উপরে আলোচনা হয়েছে। প্রযুক্তিবিদ্যা আধারিত পদক্ষেপগুলির অগ্রগতিগুলি উপরে বৈঠকরে সমীক্ষা করা যাইছি। সাইবর ঠকেইক প্রতিহত করা এবং সুরক্ষা ব্যবস্থাকে অধিক সুদৃঢ় করা নিয়ে ভারতীয় সাইবর অপরাধ সমন্বয় কেন্দ্র সহ সম্মিলিত মাধ্যমে করা কার্য উপরে বৈঠকরে বিস্তৃত আলোচনা হয়েছে মন্ত্রণালয় কহিছি। নিশামুক্ত পরিসর অভিযান অধীনরে দিল্লী বিশ্ববিদ্যালয় দ্বারা গ্রহণ করা যাইতিবা পদক্ষেপক উপরাষ্ট্রপতি তথা বিশ্ববিদ্যালয় কুলাধিপতি সিপি রাধাকৃষ্ণন উচ্চ প্রশংসা করিছন্তি। সামাজিক গণমাধ্যম পোস্টরে উপরাষ্ট্রপতি ছাত্রছাত্রীঙ্কু নিশামুক্ত ভারত গঠনরে অধিকরু অধিক সামিল হেবা সহ নিশা ব্যবহার বিরুদ্ধে কার্য করিবাকু আহ্বান দেইছন্তি। শ্রী রাধাকৃষ্ণন চলিত বর্ষ আরম্ভরে বিশ্ববিদ্যালয়ে নিশামুক্ত ক্যাম্পাস অভিযান এবং ই প্রতিজ্ঞা প্ল্যাটফর্মর শুভারম্ভ উপরে এই অবসরে আলোকপাত করেছন্তি। 53,000 অধিক ছাত্রছাত্রী এথিপাইঁ সামূহিক পদক্ষেপ মাধ্যমে নিশামুক্ত পরিসর পাইঁ প্রতিজ্ঞাবদ্ধ হইতিবা শ্রী রাধাকৃষ্ণন কহিছন্তি। এভাবে পদক্ষেপ এক সুস্থ সশক্ত এবং সমৃদ্ধ রাষ্ট্র গঠনরে গুরুত্বপূর্ণ সাব্যস্ত হেব বলে উপরাষ্ট্রপতি কহিছন্তি। আপনমানে সংবাদ শুনুছন্তি আকাশবাণীরো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসন্তাকালি নয়াদিল্লির এক স্বতন্ত্র কার্যক্রমে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা পিএমভিভিআরওয়াই অধীনরে প্রায় 2,400 কোটি টাকার প্রোৎসাহন রাশি প্রদান করবে। প্রধানমন্ত্রী কার্যালয় পক্ষ মিলিথিবা সূচনা অনুযায়ী এই অর্থ প্রদান কেন্দ্র সরকার প্রমুখ নিযুক্তিভিত্তিক প্রোৎসাহন যোজনার কার্যকারিতা ক্ষেত্রের এক গুরুত্বপূর্ণ উপলব্ধি। দেশব্যাপী অদ্যাবধি এই যোজনা অন্তর্গত 15,00,000 হিতাধিকারী নিযুক্তি পাইবার সহায়তা মিপারিছে। যোজনার কর্মক্ষেত্রে প্রবেশ করুথবা নূতন কর্মচারী সহায়তা প্রদান করা 15,000 টাকা পর্যন্ত প্রোৎসাহন রাশি মিলিব। গতবর্ষ অগস্ট মাস পহিলারু কার্যকারী হইতিবা এই যোজনার সমুদায় 49,446 কোটি টাকার ব্যয়বরাদ করা যাইছি। দুই বর্ষ মধ্যে 3,50,00,000 ঊর্ধ্ব রোজগার সৃষ্টিকে প্রোৎসাহিত করা লক্ষ্য রয়েছে, যেউথে কর্মক্ষেত্রে নূতন নিযুক্তি পাই প্রায় 1,92,00,000 নূতন কর্মচারী সামিল অছন্তি। নিট ইউজি পুনঃ পরীক্ষা প্রস্তুতি নিয়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান অধ্যক্ষতার এক উচ্চস্তরীয় সমীক্ষা বৈঠক আজ অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা প্রক্রিয়ায় স্বচ্ছতা সচ্চোটতা এবং দক্ষতার সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা উপরে মন্ত্রী শ্রী প্রধান গুরুত্ব প্রদান করেছেন। মুক্ত ও নিরপেক্ষ পরীক্ষা পরিচালনা পাই সমস্ত আবশ্যকীয় পদক্ষেপ সুনিশ্চিত করা শ্রী প্রধান বিভাগীয় অধিকারী নির্দেশ দিয়েছেন। পরীক্ষার্থী চাপমুক্ত পরিবেশ তথা পরীক্ষা কেন্দ্রে সমস্ত প্রকার মৌলিক সুবিধা সুযোগ প্রদান সুনিশ্চিত করা রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে পরামর্শ দিয়েছে। জাতীয় পরীক্ষণ সংস্থা এনটিএ র নির্দেশক জেনারেল অভিষেক সিং বৈঠকরে সূচনা দিয়ে কহিছেন, পরীক্ষার সুগম পরিচালনাকে সুনিশ্চিত করা লক্ষ্য নিয়ে জেলা প্রশাসন রাজ্য পুলিশ বিভাগ এবং গোয়েন্দা সংস্থাগুলিক সহ এনটিএ সমন্বিতভাবে কার্য করছে। শিক্ষা মন্ত্রণালয় রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকর প্রতিনিধি জাতীয় পরীক্ষণ সংস্থা এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানর বরিষ্ঠ অধিকারী এই বৈঠকরে যোগ দিয়েছিলেন। আসন্তা 21 তারিখে নিট ইউজি পুনঃ পরীক্ষা অনুষ্ঠিত হব। দেশব্যাপী জঙ্গল এবং প্রাকৃতিক পরিসংস্থানর সুরক্ষা উপরে সুপ্রিমকোর্ট গুরুত্ব প্রদান করেছেন। প্রধান বিচারপতি জষ্টিস সূর্যকান্ত অধ্যক্ষতায় গঠিত খণ্ডপীঠ কহিছেন, ঝাড়খণ্ড ভলি রাজ্যের প্রচুর প্রাকৃতিক সম্পদ ভরি রয়েছে এবং এর সংরক্ষণ করা উচিত। জঙ্গল অঞ্চল নিকটে পথর খনি এবং পথর ক্রসর স্থাপন নিয়ে ঝাড়খণ্ড হাইকোর্ট আদেশ বিরুদ্ধে আগত এক আবেদনর শুনানি করে খণ্ডপীঠ এহা কহিছন্তি। ঝাড়খণ্ড রাজ্য প্রদূষণ নিয়ন্ত্রণ বোর্ড পক্ষ সুপ্রিমকোর্টে এই আবেদন দাখল করা যাইছি। ঝাড়খণ্ড হাইকোর্ট এই মামলার যাঞ্চ করিছন্তি। হাইকোর্ট সাংবিধানিক অধিকার উপরে গুরুত্ব প্রদান সহ এই আবেদন উপরে হস্তক্ষেপ করা যাই পারিব নাহিঁ বলি খণ্ডপীঠ স্পষ্ট করিছন্তি। প্রদূষণ নিয়ন্ত্রণ বোর্ডকু আবেদন প্রত্যাহার করিবাকু খণ্ডপীঠ অনুমতি প্রদান করিছন্তি। পরিবেশ সুরক্ষা পাই ঝাড়খণ্ড হাইকোর্ট জঙ্গল পরিসীমাঠারু নির্দিষ্ট দূরত্ব পরে পথর খনি এবং পথর ক্রসর কার্যকু সীমিত রাখিথিলে। চলিত আর্থিক বর্ষে যোগ্য অনুসূচিত জাতীয় ছাত্রছাত্রী বৃত্তি প্রদান রেকর্ড পরিমাণ বৃদ্ধি পাইছে বলে সামাজিক ন্যায় ও সশক্তিকরণ মন্ত্রণালয় কহিছে। ম্যাট্রিক পরবর্তী ছাত্রবৃত্তি যোজনা অধীনরে অনুসূচিত জাতির 47,00,000 অধিক ছাত্রছাত্রী 6,208 কোটি অধিক টাকা বৃত্তি প্রদান করাযাইছে বলে মন্ত্রণালয় কহিছে। চলিত আর্থিক বর্ষে এই যোজনা অধীনরে হিতাধিকারী সংখ্যায় উল্লেখনীয় অভিবৃদ্ধি ঘটিছে। অনুসূচিত জাতি এবং অন্যান্য বর্গ ছাত্রছাত্রী ম্যাট্রিক পূর্ববর্তী ছাত্রবৃত্তি যোজনার হিতাধিকারী সংখ্যা 5,75,000 বৃদ্ধি পাইছে। এই বৃত্তি যোজনা

0: জল ও গ্রাম্য উন্নয়ন মন্ত্রী রবিনারায়ণ নায়ক ম্যাঙ্গো অন হুইলস রথক সবুজ পতাকা দেখাইবা সহ মদার ডেয়ারি দিল্লীকে আম্ব রপ্তানীর শুভারম্ভ করে। পঞ্চায়েতরাজ ও পানীয় জল বিভাগ মন্ত্রী রবিনারায়ণ নায়ক সুন্দরগড় গস্তরে আসি বিভিন্ন বিভাগের কার্যর সমীক্ষা করে। রাউরকেলায় অনুষ্ঠিত বৈঠকরে সে কইতিলে বিকশিত গাঁ বিকশিত ওড়িশা সংকল্পকু সাকার করিবা সহ গ্রামাঞ্চলর প্রত্যেক ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছাইবা সরকারঙ্কর প্রাথমিকতা রহিছি। সুন্দরগড় জেলার লাঠিকটা ব্লক অন্তর্গত হাতিবন্ধা গ্রাম পঞ্চায়েত জাতীয় স্তরের রাজ্য পাই গৌরব আনিছি। নয়াদিল্লীরে আয়োজিত জাতীয় পঞ্চায়েত পুরস্কার বিতরণ উৎসবরে 2023-24 বর্ষ পাই দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কারর স্বচ্ছ ও সবুজ পঞ্চায়েত বর্গরে হাতিবন্ধা গ্রাম পঞ্চায়েত দ্বিতীয় স্থান অধিকার করেছে। সুন্দরগড় জেলা তথা ওড়িশার ক্রীড়া জগত পাই গর্বর বিষয় পালটিছে। দুই যুব হকি খেলাড়ীঙ্কর সফলতা নিকটরে সম্পন্ন অন্ডর 18 এশিয়া কপ হকি প্রতিযোগিতার কৃতিত্ব হাসল করেছিবা অরমান লাক্রা ও সুইটি কুজুরঙ্কু রাউরকেলা অতিরিক্ত জেলাপাল তথা ক্রীড়া বিভাগের অতিরিক্ত নির্দেশক দীনা দস্তগির সম্বর্ধিত করেছেন। উভয় খেলাড়ীঙ্কর এই সফলতা জেলা ও রাজ্য পাই গৌরব আনিথিবা সে কহিছেন্তি। জেলা হালচাল আজি পাই এতিকি, আসন্তা কালি জেলা হালচাল রে শুনিবে অনুগুল জেলা সম্পর্কে।
1: প্রথমে ওড়িয়ারে সম্বাদ, পরে শুনিলে জেলা হালচাল। রিলে কলু আকাশবাণী কটক কেন্দ্রর আকাশবাণী জয়পুর। আরম্ভ করুছু চাষীভাইঙ্কর আপনার প্রায়োজিত কার্যক্রম কিষাণবাণী।

0: লেখো মহাপ্রু। তুই একা দয়া কর মহাপ্রু, কাইটা লেখবার আলে কাই নাই, কাইটা লেখবার আলে লেখি দেস।
1: নাই লেখিও পড়িও তো শুনে, সেটা কিটা ধরছু?
0: সেটা কাইটা নাই,
1: কিটা ধরছু পুরা?
0: নাই কাইটা নাই মহাপ্রু, সেটা গুটে
2: যা কিছু নাই,
1: কিছু নাই তো
2: এটা কোদলি জরে কাইবা পেন ধরছিলু।
1: হ্যাঁ নাই এড়া নু ভোলা গায়, তুই ঘুরে গিয়ে ধরি কোন গাও ধরি পড়ব না কিছু
0: কাই কি নে কইলো সরে শুনে খাইছে কি না?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এড়া না এড়া
0: দেস।
1: এ বাবু এড়া তো সেটা রকে। হ্যাঁ বুঝলি বুড়া হেডি।
0: হ্যাঁ
1: কি না তোর না বললু?
0: মোর না শুক্র মহাপ্রু।
1: হ্যাঁ শুক্র শুনে, পাঁচশো টঙ্কার